0: policing hundranga tege
1: hundiba 75,000
0: moi tamo asai di nungai bane loi re da
1: aina no on the high drive na hana computer tam hanji hojik she computer gi jukne na nang yagi da dai ne ha
0: o du bu di ne ai sia si ina ta sum le hani ini
1: adu yum da thora ga thabak thiba ngai ringa de sida ngaw se na ram ni mangam ni mangam moidro
0: o adu moi tamo na di cha se computer tam halaga lising hundranga sa ba thabak phangani di hana chu hai chu habi da na
1: nang di ga da di khangani ge khunung wa khala dum le re nang di sa khut pe yagi ro ibe ma
0: o khang de khang de isagi nungai ba pau ta ba nimisi da ne marai ta na da muk lai na rugum
1: si oi da marai wala ti ne ai hais
0: ado ta mo si da gi di ibungo gi paisa su thar roi da bani na tha tha gi phangna pa to lob tu ne ibungo na thar pa paisa du ne phasil laga yum se amuk ta phajana semjil laga imuk thi ne ba ta ra si
1: da amuk ta di ngai kho da kai dor ge noi khara tor ga mo khara tor ga mo কেদরগে নংবো ভাম না দলান দু হেতে ছাগ কিনু কেদরগে
0: ইমং না সেবা তো বকাই দো পামে ইবা
1: এ
0: হউজি তি মোবাইল পাই দবাই খুইসে নাও বতারবনি
1: হুই
0: লে লাইন গে ফোন আমা লাইরাম দুসু মই তামোনা বিল থিমান দেনা দম কখরে
1: হুম
0: ইবুমোনাসু মোবাইল ফোন আমা তদি লাই দি দেনা ফোন দরক পখুদিং গি সাউরে ইদুনি
1: হুম
0: হাইসু হাইবনি আমা তং দি লাইনার বা তৌসিবা
1: হুম আই সু খলিম নি মোবাইল পাই দবসি তম নয়ত্র ado bune as soju matam ki tawner ibo mobile tawri be mayang jit pai ge de tandi talle he
0: sa o madu punamak to nang aina yawbiru dra ga loire

আকাশ ফানি ফাও চো তেলে চমদাই সহিয়া রান দায় তাতরে পুমাই বে সজ সুতারে সুলাই ত্রিপুরি হাই মিডিয়াম ওয়েভ মিটার ট্রাইসা রান দায় পয়েন্ট আলি আলা কিলো হার্স ট্রাইচা রাইচা হাই হিনুয়ে রায়া আজবিকা তৈলুলেছে আকাশ ফানি ফাল আজবিকা হাই রোন চৌপিলে ব্রিজ বিজনেস ফরাম টুয়েন্টি টুয়েন্টি সিক্স বেহাই আজু ভারত মান্দাপাম নিউ দিল্লি হিনু বু তারিলে তৈথে আলি বুফে কলাই সজ হাইব হি হাই হি লু পামে তাও হিনেও কোপরেট এজুকেটিভ ট্রেড মিনিস্টার্স ফাইন্যান্সিয়াল লিডার্স গ্লোবল ইনভেস্টার্স সালিয়া ইন্ডাস্ট্রি ইনোভেটার্স তাও হিনেও মাইথিলি ফা ভে লু জেরিলে সোজ হাইনি হাই ব্রিজ বিজনেস কাউন্সিল নিউ সাসথিয়া এফ আই সি সি আই এ সি আই আই আলা এ এস এস ও সি এইচ এ এম এ আকিয়া সাসুয়ে আবু চাচা পাবু ব্রিজ সামিট হাই দেশে হিনু ভারত মান্দাফাম নিউ দিল্লি হিনু বু তারিলে সোজ হাই বুলাই বেবানু ন্যাশনাল ক্যাপিটাল হি হাই সুদালাই আবাতাও সুদা চে আবুরে তৈথে আহাই বুফে কলাই সামিট হাইনাবে হিনু মেজর ইমার্জিং আলা ডেভেলপিং ইকোনমিস চালি হাই ভে লিলে সস ব্রাজিল চাইনা ইজিপ্ট ইথোপিয়া ইন্দোনেশিয়া ইন্ডিয়া ইরান রুশিয়া সৌদি আরবিয়া সাউথ আফ্রিকা আলা ইউ এ ইরানু ইন্ডিয়ানু টুয়েন্টি টুয়েন্টি সিক্স ওয়ে চেয়ারশিপ ওয়ে আবু ওয়ে চিবৈনু বিল্ডিং ফর রিসিলেন্স ইনোভেশন কোঅপারেশন এন্ড সাস্টেনেবিলিটি রিয়ে সামিট হাইওয়ে হি তৈরি ফাউনু জি ফৌসে আবু রুশিয়া নিউ ওয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ চাইনা মাই নিউ ওয়ে প্রেসিডেন্ট জি জিনপিং সাউথ আফ্রিকা মাই ওয়ে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ইজিপ্ট মাই ওয়ে প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ ইল সিসি ইন্দোনেশিয়া মাই নিউ ওয়ে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত ইরান মাই নিউ ওয়ে প্রেসিডেন্ট মাসউদ পিজিসকিয়ান এ আবুধাবি ওয়ে ক্রাউন প্রিন্স শাইখ আলী বিন মোহাম্মদ বিন জাইদ আল নাহিয়ান এ ইথোপিয়া নিউ ওয়ে প্রাইম মিনিস্টার আবি আমিদ আলি রানু সামিট হাইহি ভে লু জেরিলে এ ব্রাজিল মাই মুথেও সুয়া ফরেন অফেয়ার্স মিনিস্টার মৌরা ভিয়েরা এ সৌদি আরবিয়া নিউ ওয়ে মিনিস্টার অফ ফরেন অফেয়ার্স প্রিন্স ফাইসাল বিন ফারহান আল সাউদ রানু হাইমাই তাওয়া ভে লু রিলে মালয়েশিয়া মাই ওয়ে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আলা ভিয়েতনাম মাই ওয়ে প্রাইম মিনিস্টার লি মিন হুয়ান আলা নিউ আট্রু টু হিনু ফেফে মাই রানু তাভে লু জেরিলে এসা বাই মা ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল এন্তোনিও গোটরিস এ ডাব্লিউ এইচ ও ওয়ে ডিরেক্টর জেনারেল ডক্টর টিড্রোস ইব্রানন জিব্রি ইয়াইসুস আলা নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ওয়ে প্রেসিডেন্ট সোবাবু দিলমা রোসেফ রানু ভে লু রিলে ব্রিজ সামিট টুয়েন্টি টুয়েন্টি সিক্স বু তালাই বৈবানু রাষ্ট্রপতি ভবন ওয়ে রাষ্ট্রপতি ভবন মিউজিয়াম আলা অমৃত উদ্যান হাইতাও হাই আজৌ হিনু দাউনি কোটে মাসু মাই হিনু খুলে এ প্রেসিডেন্ট ওয়ে সেক্রেটারেট নিউ পৌ বুনু চেঞ্জ অফ গার্ড সেরেমোনিয়া দেছে রাষ্ট্রপতি ভবন হি ওয়ে চিপিয়া হি বুলে ময়রানু আজৌ দিল্লি হি সেন্ট্রাল গভর্নমেন্ট অফিস বুয়া বুটা হাই খুঠ্রাইলে হাকা সুত্রু আবু হাই ব্রিজ সামিট টুয়েন্টি টুয়েন্টি সিক্স ওয়েবানু লজিস্টিক্যাল আলা সিকিউরিটি সুদাম লুসি ওয়েবানুয়ে এস বাই মা দিল্লি গভর্নমেন্ট অফিস তাও এ পাবলিক সেক্টর আন্ডারটেকিং সে গভর্নমেন্ট এডেড আলা প্রাইভেট স্কুলস মতেই তৈ খুঠ্রাইলে ব্রিজ সামিট বুলাই ওয়েবানু দিল্লি পুলিশ নিউ ছুঙ চামদাই কোটে সিকিউরিটি বানু ন্যাশনাল ক্যাপিটাল হি ড্রোনস এ ট্যাটু ট্রু মু যাও তাহাই চি তাও পামাম যাওলাই ময়রা ফাবে আবু আনি পাবু গ্লোবাল ফিনটেক ফিস টুয়েন্টি টুয়েন্টি সিক্স নেহাই আজৌ মাম্বাই হিনু বু খাই দিলে তৈথে মন্দাই বুফে কোয়াবু জি এফ এফ বুড়ি তেলে চিনু পুলিসি মেকার্স রেগুলেটার্স সেন্ট্রাল ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফিনটেক টেকনোলজি কোম্পানিস ইনভেস্টার্স ইকোনমিয়া আলা গ্লোবাল স্টেট হোল্ডার্স আট্রু টু মাই রানু ভে লু জে আজৌ হি ইউনিয়ন মিনিস্টার ফর ফাইন্যান্স এন্ড কোঅপারেট অফেয়ার্স নির্মলা সীতারামন আলা
Union Minister Nitin Gadkari Newa GFF Hai Hi Tave Chi Zadua Popirile A Devahi Union Minister Jyoti Raditya Skindia Ye RBI Ve Governor Suabu Sanjay Malhotra Ye CB Ve Chairman Tuhin Kanta Pandey Ye Adau UIDAI Ve Chairman Supayabu Nandan Nilikani Alia SBI Ve Chairman CSCT Raneu Agented AI Tokenization La Quantum Technology Ve Chibre Hineu Chizadou Dua Popi The International Monetary Fund IMF New Jitao Sotimai New High Global Growth Ve Hi Motsuri Liye Daivaneu Re Jitao New Ve Economy High Achu Ve Fiscal Ve Quarter Arai Hineu Ja Ania Point Achata Bu Vaneu Ra Popi Hai Chitia Vaitulua Buhai Services and Exports Muli Chaima Suma Vaipu Trilo Abu Daivaneure Achuchu Economy Ve Energy Price Short Vedaubu Shere Mara IMF Ve Communication Department Director Julie Cosette New Popi The National Testing Agency NTA New UGC NET June 2026 New Tada Kayabu English Commerce La Sociology Haitawe Answer Keys Hai Pabe Kajwe Haita Bumainu UGC NETV Portal Hinu Lo Chungo Jatsu Kote Online Hinu Answer Ma Ho Kauri Alailu Veranu Joint Council of Scientific and Industrial Research UGC NET CSIR UGC NET June 2026 Hinu Exam Tha Buvi Rizol Hai Papere, ya hai hin talu exam tha bumai hai official website hinulo result hai rain hai alailo belera national testing agency NTA new popi Nalbari district hinlo abu bani kuchi hinu Assam Industrial Development Corporations ve hinu potato chips supply ve PepsiCo nu sa supabu ve ne ade Assam Chief Minister Himanta Biswa Sarmanu Ve Satyupe Hai Telichi Maipu Sarmanu Plan Haini Hai Dei Jaduri Biga Strainu Mukai Hinu Raka Kro Trainia Rainia Cha Lua Ye Sunhi Alu Metric Ton Thichi Mukau Bunhi Kailu Laiwe Ranu Supai Ranu Popi Projects Haini Niu Nele Mai Mai Tra Hai Pa Ava Pelutse Ye Mai Trimino pa indirect ava hai pulule ye sahinya tumanyu ya rainiam ngo pa ava ngo wa suluwe ranu popi. Ye hai vevanu asam hinu mocha suwa alu ngoto tululai vanu asam hi alu doturi vevanu daikura vilai re ya suwa bure. Manipur Chief Minister Yomnam Khemchen Singh hai ade tetabu Jonathan Vikram Vichi, Thomaiban Lauren Perel, Likai Infal Waisin Tai, Hai Telichi Ateha Daubu, Jihilich Mahi, Chief Minister Nu, Suta Hilua Bumaye Hai, Sufizo Mucha Hai Pivuzale, Ye Haka, Amamu Sutrai Mumaili, Ve Asherai, Philo Buhi, Vivanua, Mungaichi Popi, Ye Punu Ateha Daubu Vi, Fe pu ye mai fe ala nae a dao pung sa sutra pe lu tsa sa sutra pe le ra po pe. Ye hai te li chi thomai ban ve MLA so abu ke joy kishan sena ve lu je pe. Ajo ve ka po ve hai to ve. Mushe hi NG shaveo ala pu ve me hinu pu pa ma liu tri lu le che.

0: ꯑꯅꯥꯕꯁꯤꯡꯁꯤ ꯀꯟꯗꯤꯁꯟꯁꯦ ꯀꯦꯇꯒꯔꯥꯏꯁ ꯇꯧꯊꯣꯛꯄꯤꯕ ꯑꯗꯨꯝ ꯇꯨꯏꯅ ꯐꯥꯁꯤꯠ ꯄꯤꯕ ꯃꯣꯏꯁꯦꯀꯣ ꯑꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯗꯨꯗ ꯀꯂꯔ ꯀꯣꯗ ꯁꯦꯝꯃꯤ ꯑꯍꯥꯟꯕ ꯔꯦꯗ ꯌꯦꯂꯣ ꯒ꯭ꯔꯤꯟ ꯕ꯭ꯂꯦꯛ ꯅ ꯁꯦꯝꯖꯩ ꯑꯗꯨꯅ ꯔꯦꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯇꯦꯛ ꯊꯝꯃꯒꯅ ꯌꯥꯝ ꯏꯃꯤꯗꯤꯌꯦꯠ ꯑꯣꯏꯕ ꯌꯥꯝ ꯁꯤꯕꯤꯌꯔ ꯑꯣꯏꯕ ꯏꯟꯖꯨꯔꯤꯁ ꯕꯠ ꯍꯥꯏ ꯄꯣꯇꯦꯟꯁꯤꯌꯦꯜ ꯑꯣꯕꯖꯔꯕꯜ ꯋꯤꯠ ꯇ꯭ꯔꯤꯠꯃꯦꯟꯠ ꯑꯣꯏꯕ ꯃꯗꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯏꯃꯤꯗꯤꯌꯦꯠꯅ ꯁꯤꯕꯤꯌꯔ ꯑꯣꯏꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯏꯃꯤꯗꯤꯌꯦꯠ ꯊꯝꯃꯤ ꯑꯗꯨ ꯃꯗꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯔꯦꯗ ꯀꯂꯔ ꯇꯦꯛ ꯊꯝꯖꯒꯅꯤ ꯍꯥꯟꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯇ꯭ꯔꯥꯟꯁꯄꯣꯔꯠ ꯇꯧꯈꯤꯕꯤꯔꯗ ꯃꯍꯥꯛ ꯄꯨꯊꯣꯛꯄꯤꯒꯗꯕꯅꯤ ꯑꯗꯨꯒ ꯃꯊꯪ ꯌꯦꯂꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯇꯦꯛ ꯊꯝꯃꯤ ꯃꯗꯨꯅ ꯗꯤꯂꯦꯠ ꯈꯔ ꯑꯣꯏꯕ ꯁꯤꯔꯤꯌꯁ ꯏꯟꯖꯨꯔꯤꯁꯇꯤ ꯑꯣꯏꯕꯀꯣ ꯑꯗꯨꯒꯁꯨ ꯅꯣꯠ ꯏꯃꯤꯗꯤꯌꯦꯠ ꯂꯥꯏꯐ ꯊ꯭ꯔꯦꯇꯅꯤꯡ ꯑꯣꯏꯕ ꯁꯤꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯣꯏꯕꯗꯤ ꯑꯣꯏꯗꯕ ꯁꯤꯔꯤꯌꯁ ꯑꯣꯏꯔꯒꯁꯨ ꯃꯥ ꯈꯤꯇꯪ ꯇꯞꯊꯕ ꯌꯥꯔꯤꯕ ꯌꯦꯂꯣ ꯇꯦꯛ ꯊꯝꯕꯤ ꯑꯗꯨꯒ ꯒ꯭ꯔꯤꯟꯁꯤꯅ ꯃꯥꯏꯅꯔ ꯏꯟꯖꯨꯔꯤꯁ ꯈꯔ ꯊꯦꯡꯗꯁꯨ ꯌꯥꯕ ꯕ꯭ꯂꯦꯛꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏ ꯂꯩꯈꯤꯗꯕ ꯌꯥꯎꯕꯁꯦ ꯑꯗꯣ ꯀꯔꯝ ꯍꯥꯟꯅ ꯄꯨꯊꯣꯛꯇꯒꯤ ꯔꯦꯗꯇ ꯂꯩꯕ ꯀꯟꯗꯤꯁꯟꯁꯦ ꯁꯦꯡꯅ ꯇ꯭ꯔꯥꯟꯁꯄꯣꯔꯠ ꯇꯧꯊꯣꯛꯄꯤꯒꯅꯤ ꯑꯆꯧ ꯑꯆꯧꯕꯗ ꯃꯇꯨꯡꯏꯟꯅ
1: ꯆꯥꯎꯈꯠꯄ ꯅꯨꯡꯉꯥꯏ ꯌꯥꯏꯐꯕ ꯄꯨꯟꯁꯤ ꯑꯃꯒꯤꯗꯃꯛ ꯁꯦꯜ ꯊꯨꯝꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯋꯥꯈꯜ ꯂꯧꯁꯤꯡ ꯌꯥꯝꯅ ꯂꯩꯕ ꯃꯊꯧ ꯇꯥꯏ ꯁꯦꯜ ꯇꯨꯡꯁꯤꯟꯕꯒꯤ ꯍꯩꯅꯕꯤ ꯊꯝꯕ ꯇꯉꯥꯏꯃꯛ ꯐꯗꯦ ꯍꯥꯏꯕꯁꯤ ꯄꯨꯝꯅꯃꯛꯅ ꯈꯪꯅꯔꯕ ꯋꯥꯐꯝꯅꯤ ꯂꯥꯛꯂꯤꯕ ꯅꯣꯡꯃꯥꯏꯖꯤꯡ ꯅꯨꯃꯤꯠ ꯅꯨꯃꯤꯗꯥꯡꯒꯤ ꯄꯨꯡ 9 ꯃꯈꯥꯏ ꯇꯥꯕ ꯃꯇꯝꯗ ꯅꯍꯥꯔꯣꯜꯒꯤ ꯈꯣꯟꯖꯦꯜꯗ ꯇꯥꯍꯟꯖꯒꯅꯤ ꯃꯤꯔꯣꯜ ꯑꯁꯤꯗ ꯐꯥꯏꯅꯥꯟꯁꯤꯌꯦꯜ ꯂꯤꯇꯔꯦꯁꯤ ꯍꯤꯔꯝ ꯑꯁꯤꯗ ꯃꯣꯍꯃꯗ ꯕꯤꯔꯌꯥꯖꯨꯗꯤꯟ ꯁꯍꯥ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯐꯥꯏꯅꯥꯟꯁ ꯃꯦꯅꯦꯖꯔ ꯍꯦꯜꯊ ꯁꯔꯚꯤꯁꯦꯁ ꯃꯅꯤꯄꯨꯔꯒ ꯁꯂꯤꯝ ꯐꯨꯁꯝꯒ ꯎꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯁꯥꯕ
2: ꯑꯣꯖꯥ ꯃꯈꯥ ꯑꯃꯨꯛ ꯆꯠꯊꯖꯔꯀꯥꯟꯗꯗꯤ ꯑꯣꯖꯥꯅꯁꯨ ꯃꯃꯥꯡꯗ ꯊꯝꯕꯤꯈꯤꯕ ꯃꯅꯤ ꯃꯦꯅꯦꯖꯃꯦꯟꯠ ꯍꯥꯏꯕ ꯋꯥꯐꯝ ꯑꯗꯨꯗ ꯆꯪꯁꯤꯜꯂꯀꯥꯟꯗ ꯃꯅꯤ ꯃꯦꯅꯦꯖꯃꯦꯟꯠ ꯍꯥꯏꯕꯁꯤ ꯉꯜꯂꯤꯉꯩ ꯃꯇꯝꯗ ꯅꯍꯥꯁꯤꯡꯅ ꯃꯇꯧ ꯀꯔꯝꯅ ꯑꯩꯈꯣꯏ ꯇꯝꯁꯤꯟꯕ ꯌꯥꯕꯒꯦ ꯑꯃꯁꯨꯡ ꯃꯁꯤ ꯇꯉꯥꯏꯐꯗꯅ ꯇꯝꯒꯗꯧꯔꯤꯕꯁꯤꯅ ꯑꯣꯖꯥ ꯀꯔꯤ ꯃꯔꯝꯒꯤ ꯑꯣꯏꯒꯅꯤ ꯊꯝꯕꯤ
3: ꯑꯁꯤꯅ ꯍꯦꯟꯅ ꯑꯃꯨꯛ ꯃꯔꯨ ꯑꯣꯏꯔꯛꯑꯦ ꯄꯥꯔꯇꯤꯀꯨꯂꯔꯂꯤ ꯑꯩꯈꯣꯏ ꯃꯅꯤꯄꯨꯔꯁꯤ ꯃꯍꯧꯁꯥ ꯏꯪꯂꯤꯁ ꯏꯖꯨꯀꯦꯁꯟ ꯂꯥꯛꯄ ꯂꯥꯛꯇꯕꯗꯤ ꯈꯪꯗꯦ ꯏꯄꯥ ꯏꯄꯨꯁꯤꯡꯅ ꯌꯥꯝꯅ ꯅꯨꯡꯁꯤꯕ ꯆꯠꯅ ꯄꯊꯥꯞ ꯑꯃ ꯂꯩꯔꯝꯃꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯁꯤ ꯃꯁꯥ ꯃꯔꯣꯝꯗꯣꯝ ꯌꯥꯝꯅ ꯐꯖꯅ ꯂꯩꯔꯝꯃꯤ ꯃꯁꯤꯒꯤ ꯈꯨꯗꯝꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯥꯇ꯭ꯔ ꯑꯣꯏꯔꯛꯄꯗ ꯑꯉꯥꯡ ꯑꯣꯏꯔꯤꯉꯩꯗ ꯃꯅꯤꯄꯨꯔꯁꯤꯗꯩꯗ ꯄꯥꯔꯇꯤꯀꯨꯂꯔꯂꯤ ꯃꯩꯇꯩ ꯄꯥꯡꯒꯜꯁꯤꯡꯅꯗꯤ ꯎꯈꯨꯟ ꯇꯧꯕ ꯍꯥꯏ ꯎꯈꯨꯟ ꯇꯧꯕ ꯍꯥꯏꯕꯒꯤ ꯑꯔꯥꯊꯗꯤ ꯃꯇꯝꯗꯨꯗ ꯌꯨꯝꯁꯤꯡꯁꯤ ꯑꯌꯥꯝꯕꯅ ꯋꯥꯒꯤ ꯃꯈꯣꯡ ꯑꯣꯏꯔꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯅ ꯊꯦꯡꯅꯩ ꯑꯩꯈꯣꯏꯅ ꯑꯉꯥꯡ ꯑꯣꯏꯔꯤꯉꯩꯗ ꯉꯜꯂꯤꯉꯩ ꯃꯇꯝꯗ 1970s ꯃꯔꯨꯑꯣꯏꯅ 80s ꯁ꯭ꯋꯥꯏ ꯐꯥꯎꯕꯁꯤ ꯌꯨꯝꯁꯤꯅ ꯎꯅ ꯁꯥꯔꯁꯨ ꯆꯥꯛꯈꯨꯝꯒꯨꯝꯕꯁꯤꯗꯤ ꯋꯥꯅ ꯍꯦꯛ ꯁꯥꯏ ꯋꯥꯁꯤꯗ ꯃꯇꯥꯡꯁꯤꯗ ꯍꯛꯑꯀꯥꯟꯗ ꯃꯇꯝꯗꯨꯗ ꯄꯩꯁꯥꯁꯤ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯄꯦꯄꯔ ꯃꯅꯤꯁꯤ ꯌꯥꯝ ꯁꯤꯖꯤꯟꯅꯔꯝꯗꯦ ꯄꯦꯄꯔ ꯃꯅꯤꯁꯤ ꯁꯤꯖꯤꯟꯅꯔꯝꯃꯤ ꯕꯠ ꯑꯆꯧꯕ ꯀꯩꯅꯣꯗ ꯁꯤꯖꯤꯟꯅꯔꯝꯕꯅꯤ ꯑꯗꯨꯒꯤ ꯃꯃꯥꯡꯗ ꯀꯣꯏꯟꯁꯤꯡꯁꯤ ꯌꯥꯝꯅ ꯁꯤꯖꯤꯟꯅꯔꯝꯃꯦ ꯃꯩꯇꯩ ꯂꯣꯟꯒꯤ ꯑꯁꯦꯡꯕꯗꯁꯨ ꯁꯦꯟꯐꯨ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ ꯁꯦꯟꯐꯨꯗ ꯄꯩꯁꯥ ꯊꯥꯗꯕꯒꯤ ꯆꯠꯅꯕꯤꯁꯦ ꯌꯥꯝ ꯁꯦꯚꯤꯡ ꯃꯆꯥ ꯑꯃꯅꯦꯕ
1: ꯅꯨꯄꯥ ꯅꯨꯄꯤ ꯊꯣꯡ ꯃꯥꯟꯅꯅ ꯆꯥꯎꯈꯠꯃꯤꯟꯅꯔꯕꯇ ꯈꯨꯟꯅꯥꯏ ꯑꯁꯤ ꯃꯄꯨꯡ ꯐꯥꯅ ꯆꯥꯎꯈꯠꯍꯟꯕ ꯉꯝꯒꯅꯤ ꯂꯥꯛꯂꯤꯕ ꯁꯦꯞꯇꯦꯝꯕꯔꯒꯤ ꯇꯥꯡ 13 ꯅꯨꯡꯊꯤꯜꯒꯤ ꯄꯨꯡ 1:10 ꯇꯥꯕ ꯃꯇꯝꯗ ꯅꯨꯄꯤꯒꯤ ꯊꯧꯔꯝꯗ ꯊꯝꯖꯔꯤ ꯏꯂꯥꯡꯕꯝ ꯔꯟꯖꯤꯇꯥ ꯗꯦꯕꯤꯒ ꯑꯌꯦꯛꯄꯝ ꯄ꯭ꯔꯤꯌꯣꯕꯂꯥꯒ ꯎꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯁꯥꯕ ꯊꯧꯔꯝ ꯄꯨꯊꯣꯛꯄꯤ ꯊꯣꯛꯆꯣꯝ ꯔꯦꯅꯨꯕꯂꯥ
4: ꯑꯩꯁꯦ ꯃꯤꯅ ꯇꯧꯕꯁꯦ ꯀꯌꯥ ꯇꯧꯅꯤꯡꯗꯦꯕ ꯃꯤꯅ ꯑꯃ ꯇꯧꯈ꯭ꯔꯦ ꯍꯥꯏꯇꯥꯔꯗꯤ ꯃꯥꯏ ꯃꯇꯨꯡ ꯏꯜꯂꯒ ꯍꯥꯏꯗꯤ ꯃꯥꯁꯦ ꯑꯗꯨꯝ ꯄꯨꯊꯣꯛꯈ꯭ꯔꯦ ꯑꯩꯁꯨ ꯑꯗꯨꯝ ꯄꯨꯊꯣꯛꯀꯦ ꯍꯥꯏꯕ ꯈꯔ ꯍꯣꯏ ꯀꯃꯟ ꯑꯣꯏꯕ ꯄꯣꯠ ꯈꯔꯗꯤ ꯂꯩꯗꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯧꯖꯤꯛ ꯄꯨꯊꯣꯛꯏꯁꯤꯗꯤ ꯑꯩꯅ ꯑꯣꯏꯒꯦꯔ ꯃꯥꯅ ꯑꯣꯏꯒꯦꯔ ꯇꯧꯕ ꯌꯥꯕ ꯂꯩꯌꯦꯕ ꯑꯗꯨ ꯅꯠꯇꯕ ꯍꯥꯏꯗꯤ ꯃꯤꯅ ꯈꯤꯇꯪ ꯈꯨꯠ ꯊꯥꯕꯗ ꯇꯟꯕ ꯄꯣꯠ ꯍꯥꯏꯇꯥꯔꯦꯀꯣ ꯑꯗꯨꯒꯨꯝꯕꯁꯦ ꯈꯔ ꯇꯧꯅꯤꯡꯉꯦꯕ ꯑꯩꯅ ꯑꯍꯥꯟꯕ ꯆꯝꯄ꯭ꯔꯥ ꯃꯀꯨꯒ ꯇꯧꯈꯤꯁꯦ ꯃꯤ ꯀꯅꯥꯝꯇ ꯍꯣꯏ ꯇꯧꯅꯔꯝꯕꯗꯤ ꯌꯥꯏ ꯑꯗꯨꯕꯨ ꯌꯥꯝ ꯍꯦꯟꯅ ꯁꯤꯗ ꯊꯥꯗꯅꯗꯦꯕ ꯃꯤꯁꯤꯡꯁꯦ ꯑꯗ ꯑꯩꯅ ꯃꯤꯅ ꯇꯧꯅꯗꯕ ꯑꯃ ꯇꯧꯒꯦ ꯀꯥꯏꯅ ꯈꯟꯕꯗꯣ ꯑꯩꯁꯦ ꯑꯗꯒꯤ ꯑꯃꯨꯛ ꯑꯩ ꯁꯤꯂꯣ ꯁꯧꯒ꯭ꯔꯤꯒꯤ ꯃꯄꯥꯟꯒꯤ ꯀꯦꯟꯗꯤꯒꯗꯣ ꯑꯩꯅ ꯑꯁꯨꯝ ꯀꯌꯥ ꯃꯤꯁꯦ ꯍꯥꯏꯗꯤ ꯑꯗꯨ ꯁꯤꯂꯣ ꯁꯧꯒ꯭ꯔꯤꯒꯤ ꯀꯦꯟꯗꯤ ꯃꯄꯥꯟꯒꯁꯤꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯣꯂꯦꯖ ꯂꯩꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯊꯥꯏꯅ ꯑꯉꯥꯡ ꯑꯣꯏꯔꯤꯉꯩꯗ ꯑꯩꯈꯣꯏ ꯕꯣꯏꯅ ꯆꯥꯛ ꯊꯣꯡꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯆꯐꯨ ꯌꯥꯏꯔꯀꯥꯟꯗ ꯇꯦꯡꯀꯣꯠꯇ ꯉꯥꯜꯂꯀꯥꯟꯗ ꯆꯤꯅꯤ ꯑꯉꯥꯡꯕꯒ ꯇꯧꯔꯒ ꯃꯦꯠꯂꯒ ꯄꯤꯖꯔꯛꯑꯦꯕ ꯑꯩꯈꯣꯏꯗ ꯍꯥꯏꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯑꯩꯉꯣꯟꯗ ꯀꯟꯁꯦꯞ ꯑꯃꯗꯤ ꯂꯩꯈ꯭ꯔꯦꯕ ꯑꯁ ꯃꯁꯤꯗꯤ ꯀꯦꯟꯗꯤ ꯑꯣꯏꯅ ꯄꯨꯊꯣꯛꯄ ꯌꯥꯏꯅꯦ ꯍꯥꯏꯕ ꯑꯩꯈꯣꯏꯗ ꯑꯣꯖꯥꯅ ꯇꯝꯕꯤꯔꯛꯄꯗꯨ ꯅꯠꯇꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯗꯁꯨ ꯈꯟꯕ ꯑꯩꯈꯣꯏ ꯀ꯭ꯔꯤꯌꯦꯇꯤꯞ ꯑꯥꯏꯗꯤꯌꯥ ꯑꯃ ꯏꯁꯥꯅ ꯄꯨꯊꯣꯛꯆꯒꯗꯝꯅꯦꯕ ꯑꯩ ꯀꯔꯤ ꯄ꯭ꯔꯗꯛ ꯃꯌꯥꯝꯅ ꯄꯨꯊꯣꯛꯄ ꯃꯤꯒꯤ ꯃꯇꯨꯡ ꯏꯟꯕꯗꯨ ꯅꯠꯇꯕ ꯃꯤꯅ ꯇꯧꯔꯤꯉꯩ ꯇꯧꯕꯁꯦ ꯂꯣꯏꯅ ꯆꯞ ꯃꯥꯟꯅꯔꯒ ꯂꯣꯏ ꯁꯤꯃꯤꯟꯅꯕꯁꯨ ꯇꯧꯋꯦꯕ ꯍꯥꯏꯗꯤ ꯁꯤꯁꯨ ꯑꯃꯅꯦꯕ ꯃꯥꯔꯀꯦꯠꯁꯤ ꯌꯥꯝ ꯆꯥꯎꯕ ꯅꯠꯇꯦꯀꯣ ꯍꯥꯏꯗꯤ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯁꯨꯝ ꯄꯤꯛꯁꯜꯂꯛꯏꯕꯅꯦꯕ ꯑꯩꯈꯣꯏꯁꯦ ꯑꯗꯨꯗꯩꯗ ꯉꯁꯥꯏꯒꯤ ꯃꯥꯅꯁꯨ ꯑꯗꯨ ꯄꯨꯊꯣꯛꯈ꯭ꯔꯦ ꯑꯩꯁꯨ ꯀꯤꯔꯤ ꯀꯤꯔꯤ ꯀꯤꯔꯤ ꯏꯟꯅꯕꯗꯨ ꯅꯠꯇꯕꯀꯣ ꯑꯩꯒꯤꯁꯨ ꯇꯣꯉꯥꯟꯕ ꯑꯩꯅꯁꯨ ꯄ꯭ꯔꯗꯛ ꯑꯃ ꯑꯅꯧꯕ ꯑꯃ ꯄꯨꯊꯣꯔꯛꯄ ꯃꯥꯅꯁꯨ ꯑꯃꯃꯝ ꯄꯨꯊꯣꯔꯛꯑꯒꯗꯤ ꯐꯩꯗꯅꯀꯣ ꯃꯌꯥꯝ ꯑꯃ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯑꯩꯅ ꯃꯊꯪ ꯆꯍꯤꯗ ꯑꯩꯅ ꯄ꯭ꯔꯗꯛ ꯑꯅꯤꯒꯨꯝꯕꯗꯤ ꯑꯩꯉꯣꯟꯗ ꯀꯣꯛꯁꯤꯗ ꯂꯩꯗꯤ ꯂꯩꯔꯦꯀꯣ ꯁꯥꯔꯒ ꯁꯥꯒꯠꯂꯒ ꯂꯩꯔꯦꯕ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯌꯥꯗꯕ ꯄꯣꯠ ꯂꯩꯇꯕ ꯕꯤꯖꯤꯅꯦꯁꯅꯤꯅ ꯍꯥꯏꯗꯣꯛꯅꯤꯡꯗꯦꯗꯅꯀꯣ ꯑꯩꯒꯤ ꯕꯤꯖꯤꯅꯦꯁꯁꯦ ꯐꯖꯅ ꯏꯁꯇꯦꯕꯜ ꯑꯣꯏꯕ ꯅꯠꯇ꯭ꯔꯤꯕ ꯑꯩ ꯍꯧꯖꯤꯛ ꯍꯥꯏꯗꯤ ꯃꯨꯟꯅꯕꯒꯤ ꯃꯑꯣꯡ ꯑꯃꯗ ꯆꯠꯇꯣꯏꯅꯦꯕ ꯑꯗꯨꯅ ꯑꯩꯅ ꯈꯟꯕꯗꯤ ꯂꯩꯗꯤ ꯂꯩꯔꯦꯕꯀꯣ ꯑꯗꯨ ꯃꯊꯪ ꯆꯍꯤꯗ ꯑꯩꯅ ꯍꯥꯞꯀꯦꯅ ꯈꯜꯂꯤꯅꯤ ꯁꯤꯁꯦ
5: ꯁꯣꯏꯗꯅ ꯍꯥꯞꯆꯤꯟꯕꯤꯕꯁꯨ ꯑꯣꯏꯕꯤꯌꯨ
4: ꯑꯣꯏꯖꯒꯦ ꯑꯣꯏꯖꯒꯦ
1: ꯌꯥꯏꯐ ꯅꯨꯡꯉꯥꯏꯅ ꯄꯨꯟꯁꯤ ꯍꯤꯡꯅꯤꯡꯗꯕ ꯃꯤꯕꯨ ꯃꯥꯂꯦꯝꯁꯤꯗ ꯂꯩꯔꯝꯒꯗ꯭ꯔꯥ ꯌꯥꯏꯐ ꯌꯨꯝꯕꯥꯜ ꯑꯃꯒꯤꯗꯃꯛ Dr. Khangembam Gopeshwar Singh, Medical Officer, Primary Health Center, Palel, Kakching District ka ekoi mihut Seram Linthoi ga unadanwari saba lakliba ningthoka ba numit ki ayuk pung taret khonjal na chomda thamjari thorom puthok pi thokchom renewable
6: science society cybersity longda ganba laina amakti nati madi ko every individual has specific magi magi tongan tongan madi lejei ko tabudabu mahik na thohalakmani na masi chamna da barin pe khela ma thoga ai scientist na re scientist ai ngon da gi nakan da le mi du da di loner we ba scientist de adu bu mana lo khudorak pa magi hakti khan torak pa da gi hand hygiene technique sing che koi gi phajana to biraga di chamin thapin na gadur mi na mana naptin pai ro ko ju khut to phajana sanitize gum to bi ba ko da gi koi gi lo ko ba hakti khan ma matam da koi khut na কঞ্জন লগা কই খুট মানুংদা খুজন বগুম্বা আন্দেগি কইগি লোমান গুম ইয়াওরগদি টিস্যু পেপার গুম্বা লোমান গবসিন নারগা সাইনোসাইটিস নারে খাংলাগদি কইগি ইনফেকশন গুম্বা তাওরগদি হাই গুম্বসিন গে তাওরগদি আমাদে আমাদা লগনা রয় তবদবু মঙ্গন ইনফেকশন দেবি স্টেস তাওরগদি আমার দুদা ওনা সাইনোসাইটিস নাতব আতুপ আনা দুদ মান পুর চকিবগি চান্সেস মক্তি লাই আতুবু সাইনোসাইটিস মশা মক্তি আমাদে আমাদা লগনা গন
1: লাগলিব সেপ্টেম্বর কি তং তারা মঙ্গ লাইবাক পোপ নুমিদাঙ্গি পুং তরুক মিনিট নিফু চত খুঙ্গি থরম তাহনজগনি ইয়াইফুম্বাল ইম্ফম লীলা মচা মিরেপ ইউয়োনব লীলা ইবি চবুংবম জানেশ্বরী দেবী লীলা পুথোপি থোকচম রেণুবলা তেংবংব লঙ্গনজম সত্যজিৎ
7: ফটনামুক তুঞ্জিলু কেনো তুনি কো আইনা সানি সি থুক কনি জি আইজমনি কো আইদে কেনো সি থুক পাই জি কেনো হ্যাঁ সি থুক নি আইদি থুক পাই জি কেনো আস সি সেন্ডেন জি না কেনো আইন জতি মা আইজ আই জি আই বনে মা ইনথু বা মা বোর্ড কাহন দবা শিয়া বোর্ড কাহন বা বোর্ড কাহন দবগি শো আইন পাই কাউন্সিলর পিত্রু মা সৌথোয়ে সারি নু নি ওই বোট বোটাই
8: বোট
7: বোটাই
8: ইউজরগে
9: হই হই হই হই হই ফরে ফরে হই হই তুমা
1: মখল মথেল কয়ানি আকাশবাণী ইম্ফাল কংলা চ্যানেল সন্দোকচরিব থরম লাগলিব লাইবাক পোপ নুমিত আসিমক্তদ নুমিদাঙ্গি পুং নিপাল মখাই তাব মতমদ ইংরাজি ওয়ারি ওয়াতাই থামজরি থরম আসিদ জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি নিউ দিল্লি গি সেন্টার ফর ফিলোজফি গি প্রফেসর লয়ননা ইউনিভার্সিটি আসিমকি স্পেশাল সেন্টার ফর দ্য স্টাডি অফ নর্থ ইস্ট ইন্ডিয়া গি ফ্যাকাল্টি সু ওইবিব প্রফেসর ভগত ওইনামগা চ্যাপলিনা মৈসনামগা উনাদন ওয়ারিওয়াতাই সাবা লকচরিব হিরমনা রোল অফ মেন্টরস ইন শেপিং ইউথ
10: Today I'm pleased to have with me Professor Bhagat Oinam for an interview on the topic Role of Mentors in Shaping Youth. It is a pleasure to have you here, Oza.
11: I'm so happy to be here.
10: To begin, how would you define the role of a mentor in the life of a young person in shaping the values, attitudes and character of youth?
11: See, youthfulness, let me put it like this, is a stage in life which have immense opportunities. They are open to ideas and they are so energetic that they can channelize what they wish to do. And this is also a time where if you do not select the right kind of approach towards life, then it can derail. This is where the mentors are extremely important, particularly in the time of youth, say in late teenagers to 20s, early 20s. This is where you really need someone who can guide you.
1: Warabamiyoi punsi ki tangkak kayada lila dramana patha phampiri. Lainang lekhom thoklaba nalaba miyoi bagi punsi lambida lila dramana saishu oinari. Akashwani Imphal nasu makhal mathel gi lila drama kaya leptuna sandokchari. Lagliba yumsa kaisa numit numidangi pung nipal taba matamda lanthuk chagani radio lila oja mono. লীলা আসি আরব সরুক লীলা সানবিগদা রসয়াই ফোকস কি লীলা কংবু
8: ও নয় দোলান মথকি ইস্তিয়াডো ইমাদি কাব গমদিয়ে খু নারিছে নং খংব নত্রো আং ফুরি দুদনে লামেন বগি ও নয় চাকথুং বিকুকতুনানে ফোন দৌদুনে ডাক্তার কা তৌরগ ইয়ঙ্গন খরবনি কাইসু তৌদি হাইবনি ডাক্তার গি জিয়াদো পারগ ইয়েঙ্গো
12: ও দু ইমানা খংদ বম লাইদিনে ইউম সিদা লাইদিছি ইমাগা খুই হুম খতনি আতি দিমি তো গাতনি মুই মরি মঙ্গালি জিদমাই মাই মথো দুম তৌরি দসু নুপাজি বাউবদি ইংছিন বিবি আইদনি ইমানা
8: ওইনে ইংছিন বেদানানি নে খুপাক চারি দো
12: ইমা আরিয়াং গো দুমানে লুইনে দি কানানি জানিং তুই নো
8: হেই নং সু আইনে চাওনা বিউ লাইবা ইমা দামু তাকছলানু কো
12: ইমানা আই ইউগলকপনি নসু নুপাসি দি মামা লাইতে দনে ইমা
1: নিংথিরব খুঙ্গং কায়াগি মাপাও মিয়াম দ লেপতন তাহঞ্জরি লাগলিব সেপ্টেম্বর গি তাং 13 নিপাল আয়ুকি পুং তরেত খঞ্জলনা চোমদ থমজরি খুঙ্গংদ নোংমা থৌরমসিদা পুংদংবম খুঙ্গংগি মাপাও আহানব সরুক থৌরম পুথোপদ তেংবাং বুসিংদি ইউমনাম মেমা লৈটংবম রঞ্জনা আমদি এমএম সানায়াই থৌরম পুথোকপি নংথমবম রমা
13: নাগি আধাদো ইয়াদি আদুদ লাইনি আদুদ আদুদ থাকরাবনি আদুদ হাকুনামনি খার মফমরা খংদন টোকিব
14: কারি ফাউবি হাইরিব মতম দুদাই
13: আসে আম নুঙাইতে আদি ফাঙ্গি ফাঙ্গি হাইগা কো আস ইনিয়ে নাংনা থাগা কিবদো ফাঙ্গি এগা হাইবদো আইয়াম হারাওয়াইব কো ফাঙ্গদে গাই দে আইনা ওয়াজাই হাইবিদা মাদু সিএন বদো কো সিএসআং দুগি সিএন বা মাঙ্গোদ নোংবদ মিরোমবি আমগি মফম দাস আলিজে তারা দা উংচলং গনে
14: কো
13: আদি কামাই তৌরি কামাই তৌরি সিএজি হাংতো কাংজি গাই ইয়াইগা ইয়াদেগা ইয়াং কুজি ইয়াং কুপ পেবকো আদুনা ইয়ামনা ওয়াই
1: টংগান টংগানব থৌরম সিংগি মাপাউ সিং সিগা লৈনানা নসিগিদি চয়োলগি মাপাউ পুব থৌরম চয়োল সিদা মতাং সিদা লৈশনজরি মথং ইরাই নুমিত পুংফম আসিমক্তদা মায়ামবু আমুক হন্না নাইজেরমগে নসিগিদা মক্তদি পুমনা মক্তু আমুক